0: live vanuit de hoofdstad.
1: Safe BV, al 38 jaar de groothandel in tropische en exotische producten. Safe BV, South American Food Express BV in Rotterdam. Rechtstreekse import van groenten, fruit, dranken, kruiden, diepvries, snacks, sauzen en nog veel meer. Uit Suriname, Zuid-Amerika, Azië, Afrika en de Caribbean. Dagvers en van topkwaliteit. Bezoek onze ruime cash and carry in de Spaanse polder, Vlaardingweg 53. B in Rotterdam. Ja ja, vanaf dit jaar zijn wij 7 dagen per week open voor professionals in retail en horeca. Horeca. Safe BV, taste the tropics. Let op, toegang alleen met KVK-inschrijving en BTW-nummer. Meer info op safebv.nl.
2: अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां है, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूर योर ईमेल नर info@ujala.nl, info@ujala.nl, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो.

आनंद चंद्रिका सिंह जो अपन ओकर खरवा इतना यूनिक है ना मांगे कौन से सुंघाव है मार ऑन से बकेंद हिंदुस्तान आनंद चंद्रिका सिंह हम बेहा ना बाटी छा maar hij is wel een bekende BH. Maak er een mooie maandag van. Geniet van de kleine momenten. Wees lief voor elkaar. Heel veel plezier vanavond. Als je voor Oranje gaat zitten. Ja, heel veel plezier. Als je vanavond voor Oranje gaat zitten. Namaskar. Mooi zreeën. Mooie middag. Toegewenst namens mij. Blijf luisteren naar Ujala Radio.